0: অজনা লিঙ্ক ক্লিক করতে সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: কার্যক্রমের পরবর্তী কণ্ঠশিল্পী শিবা।

পাওয়া বিষয় অস্বীকার করেছেন। গোয়ার আজি এবং আসন্তাকালি দুই দিন ধরে যুগ্ম সংসদীয় কমিটি প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন উপরে বিস্তৃত আলোচনা করিব। এখন চূড়ান্ত রূপ দেওয়া পূর্ব কমিটি দেশের বিভিন্ন অঞ্চল গস্ত করে সমাজের বিভিন্ন বর্গর জনসাধারণ মতামত গ্রহণ করছেন। কমিটির অধ্যক্ষ সাংসদ পিপি চৌধুরী সংবিধান 136তম সংশোধন বিধেয়ক এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিধেয়ক 2024 পরীক্ষা নিরীক্ষা করছেন। দুইদিনিয়া গোয়া গস্ত কালে কমিটি রাজ্যের নেতৃবৃন্দ আলোচনা করা সহ বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী, মুখ্য নির্বাচন অধিকারী, রাজনৈতিক দল, আইন বিশেষজ্ঞ, শিক্ষা, শিল্প ও গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন অংশীদার বিস্তৃত আলোচনা করিব। পূর্ব কমিটি মুম্বাই, ডেরাডুন, চণ্ডীগড়, সিমলা, বেঙ্গালুর এবং গান্ধীনগর গস্ত করে বিভিন্ন বর্গর ব্যক্তিবিশেষ মতামত গ্রহণ করেছে।

শ্রোতা বন্ধু, মানুষের জীবন কর্মময়। ছোটঠু বড় সমস্তে নিজ নিজের কর্মরে ব্যস্ত। কি পাঠ পড়িবারে তো কি পড়াইবারে, কি কাম করিবারে তো আউ কি করাইবারে, নিজ পাই নিজ পরিবার পাই সমাজ পাই রাষ্ট্র পাই এমিতি অনেক কাম রহিছে মানুষের। সময়কু ঠিক ভাবে বিনিয়োগ করি নিজ উপরে থিবা দায়িত্বকু সুচারুরূপে সম্পাদন করিবা হেউছি জনে দায়িত্ববান ব্যক্তির কার্যশৈলী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: রথরে কালিয়া সুন্দর দেশ, মুরুকি হসরে পরাণ তোষ, টাহিয়া হলাই দাণ্ড তুলকাই, হরসরে নন্দী ঘোষরে বস। অভয় সুতর রচনার শিল্পী প্রতিভা প্রধান।

0: আসতে মিস হ্যামিল্টন, খুব আসতে দেখন্তু, এটার গোড়া খসি গেলে আর রক্ষা নাই কি? তলকু চাই দেখুন তো কেতে উচ্চের আমি পৌঁছে যাইছে।
1: আমার সেই ডাকমলা নুয় ধলা এই চেহারাটি ফর্দে ধরা কাগজ পরে দিচ্ছি, আর তার সামনে সেই মস্ত পিয়াশাল গছটা সতে যেমি গোটে ছোট ক্রোটন নয় কি?
2: বাহ কি চমৎকার দৃশ্য, হাউ এক্সাইটিং! চারিআড়ে কেতে উচ্চ উচ্চ পাহাড়, পৃথিবীটা যেমিতি খালি পাহাড়ে ভর্তি, দুনিয়াটারে মনুষ্য কি নগরী বলে যেমিতি আউ কিছু হেলে নাহি। ও মিস্টার দেও, দেখুন তো তো আপন মধ্য তলকু চাই দেখুন তো চাই পারিবে কি এঠারু?
1: আমি এমিতি আপনা ছায়াটা দেখু অন্য ঠারে, অন্যকে অভয় দেবাকু যাই নিজকু অভয় দেই থাউ কেবল নিজ মনকু বুঝিবা পাই, মোর কিছু হেলে ভয় নাহি। পিলাদিনু পাহাড় উপরে চড়িবা মোর অভ্যাস কিনা, পাহাড় রাজ্যের যাহার জন্ম তা পক্ষে এত কিছু নূয় কথা নয় মিস হ্যামিল্টন।
2: মু বি বহুত কুছ পাহাড় চড়লিনি, ললিতগিরি, মহেন্দ্রগিরি, কপিলা, শিমুলিপাড়, বহুত উচ্চ উচ্চ পাহাড়। ও মিস্টার দেও, এই দেখুন তো আপনক গ্রেহাম তো খুব সাহসী, অতি সহজরে তো সে আমাকে বাট দেখে আগে আগে পাহাড় উঠুছি। আচ্ছা এখানে কিছু হিংস্র জন্তুঙ্ক ভয় নাহি তো?
1: নাই নাই কিছু ভয় নাই, দোরা আমার পূর্ণ দায়িত্ব যে নেই সারিছে সে পাখের থেকে কিছু চিন্তা নাই মিস হ্যামিল্টন। মিস হ্যামিল্টন, আপনি তো মহাভারতের গল্প পড়েছেন, এই মো ডোরার পূর্বপুরুষ বোধে পঞ্চ পাণ্ডবঙ্কু স্বর্গকু বাট কড়াইলে। এই মো হাতটা ধরুন তো দেখি মিস হ্যামিল্টন। না আউ কিছু ভয় নেই, এথর উঠন্তু উঠন্তু এথর উঠন্তু, বেশ আপনার বাঁ পাদটি এই পথর উপরে পকান্তু, আউ এণিকি কিছু ভয় নেই মিস মিস হ্যামিল্টন। পাহাড় উপরকে এই চলা বাটটা এটার খুব সরু হয়ে পড়েছে কি না, সেই গোড়া আপনার টিকে স্লিপ করে গেল, আই এম রিয়েলি ভেরি সরি।
2: ও নো মিস্টার ডো, মু যা দো পারিনি, প্লিজ প্লিজ মিস্টার ডো, আই এম ফিনিশ ফিনিশ ফরএভার, গুড বাই
1: গুড বাই মাম। আরে কিছু ভয় নেই কিছু ভয় নেই, আপনি পুনি রাস্তাকে ন চাই তল উপরে এনে তেনে চাউছেন যে, তাহলে পুনি গোড়া খসিব টি, সাবধান।
2: মু কোন ইচ্ছা করি চাহুছি কি মিস্টার দেও, চারিপাখর এই দৃশ্য আড়িকি মো আখি যেমিতি আপে আপে টানি হয়ে যাওছি, আউ যেউঠি পড়ুছি সেটি যেমিতি পড়ি লক্ষণে লাখি যাওছি। এই যে আপনক গ্রেহাউন্ড পাহাড় উপর ওলহাই আসুছি মতে বোধহয় সাহায্য করিবা পাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ আউ পলি, ভেরি ইজ ইউর জলি মিস্টার দেও, আপন জলি তাকে এই শিকার কেমন আনলে কাহিকি, ঘরে ছাড়ি আসিবা উচিত থিলা, এখানে তার কি কাম?
1: কিছু নয়, কেবল এই গ্রে হাউন্ড পাই জলি কো অনা যাইছি, তাছাড়া জলি হেলা এক প্রকার মোর সান ঝিও।
2: হাউ ফানি, শি ইজ ইওর ডটার, হসেইলে মিস্টার দেও।
1: হ্যাঁ মিস হ্যামিল্টন, সে মোর ঝিও, মোর সান ঝিও, মো বেবির জন্ম পরে রানী সাহেবঙ্ক মৃত্যু হুয়ে, আউ এই জলি, এই পশু শাবক জলি, তার গোটে ইতিহাস আছে মিস হ্যামিল্টন।
2: ফাট ইউ ডিডন্ট ম্যারি এগেইন, আপনক প্রথম স্ত্রী মরি যিবা পরে আর দ্বিতীয়বার বিবাহ কলেনি?
1: না।
2: ও তার অর্থ ইউ ইন্ডিয়ান ডু নট নো হাউ টু লাভ।
1: আমি বিবাহ পরেই লাভ করি থাও, তা পূর্বর তো নুহে, স্ত্রী কহিলে কি প্রেম কহিলে মু খালি জনক বুঝে, দ্বিতীয় কিংবা তৃতীয়ার স্থান সেঠারে নাহি, সেটা ভুল হোক কি ঠিক হোক মোর যা ব্যক্তিগত মত বলে আপনি ধরে নেই পারন্তি, পুনি ব্যক্তিগত মতামতকে এ বিষয়ে কিছু হলে স্থান আপনি নিশ্চয় দেবে বোধ হয়।
2: কিন্তু

0: আজি সন্ধ্যার এই তোফান লাগি মু অত্যন্ত দুঃখিত কর্নেল হ্যামিল্টন। ঈশ্বর ধন্যবাদ, আমি নিরাপদে ফেরি আসিছে।
1: কি আশ্চর্য, ওয়াই আর ইউ সরি অ্যাবাউট ইট মিস্টার ডেও? আপন দুঃখিত কাহিঁকি? আপন থিবারু মু মো লাইফ সেভ করি পারিলা, মুই ফেরি পারিলা। ও শিওর।
2: ওহ, কি ভীষণ তোফান! ক্রিসমাস রে পুনি এঠারে এমিতি তোফান হুয়ে মোর তো আদু ধারণা নথিলা।
0: সেটা অবশ্য খুব আনটাইমলি মিস হ্যামিল্টন, সকালটা কেড়ে প্রেজেন্ট ছিলা দেখিলে তো। আপন তো একাবেলকে পাহাড় উপরে তলুকু খসিবাকু রাজি নথিলে, নয় কি?
2: রিয়েলি? জানতে মিস্টার দেও, বেবি মোর ভয়ানক দুষ্ট। এই সবু জঙ্গল পাহাড়রে বুলিবা হলা তার মস্ত বড় কৌতুক। সকালে কিন্তু আপন তাকু সাহায্য করনথিলে, সে নিজ গোড় ভাঙ্গি ফেরিথান্তা কৌছিল।
0: না না, সে কিছু নে, পাহাড় মুন্ডিয়াটা খুব স্টিপ ছিল কি না, সেতলা কি গোড় তাঙ্গর স্লিপ করি গলা টিকে। আউ কোন গোড় দে কিছু পেন আছে মিস হ্যামিল্টন?
2: নো নো, পেন হব কাহি কি, মাম্মি যেমিতি কহিবাকু আপন বি সেমতি শুনিবাকু। দেও সাহেব, আপন মানে আজি সন্ধ্যারে তুফান মুহুরু বঞ্চি গলা, সেথি পাই ঈশ্বরঙ্কু ধন্যবাদ। কিন্তু ক্রিসমাস রে কোন এমটি তুফান হুয়ে?
0: মজে মজে হুয়ে ম্যাডাম, সবু সময় নুহে। মু কিন্তু খুব দুঃখিত কর্নেল হ্যামিল্টন কো পাই, হঠাৎ তুফান আসি নথিলে আমি কদাপি কিছু স্বীকার ন করি ফেরি নথাদু।
1: ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ দেও সাহেব, বহুত বহুত ধন্যবাদ। টু স্পিক দ্য ট্রুথ, মোর তো মোটে আশা নথিলা আজি তুফান মোহরু ওয়াপস আসিবাকু। হ্যাঁ, ইয়েস, কেবল আপনক যোগ, ফর ইউ অ্যালোন মু মোর লাইফ কু সেভ করি পারিছন্তি।
0: হ্যাঁ মিসেস হ্যামিল্টন, ভীষণ ধুড়ি ছড় আর তা পছে পছে প্রচন্ড বর্ষা, লাইক ক্যাটস অ্যান্ড ডগস।
1: ও শিওর, অ্যান্ড ইউ নো দ্যাট সেই লাইক এ ডেভিল সেই সাল গছটা বহুত গর্জন করি উইথ এ টেরিফিক সাউন্ড, মড় মড় করি ভাঙ্গি পড়িছিলা ঠিক মোঠারু 4 feet দূরে। ডার্লিং ইউ নো, ও গড, ইস ঠিক সেই সময়রে দেও সাহেব মতে টানি আনিলা বঞ্চাইলা। আও দ্যাট ডেভিলিশ ডার্কনেস খুব অন্ধাররে বাট দেখাউথিলা, মঝিরে মঝিরে ওনলি সেই হোয়াট ইউ কল ইট বিজলির লাইট।
2: ও কর্নেল, মু সেতেবেলে ডাক বাংলোরে তুমকু চাই চাই এক রকম বেহসেই পড়লা।
1: গড ডার্লিং,
2: যেতেবেলে মস্ত বড় কুয়া পাথর সব পড়ুছন্তি।
1: ও শিওর
2: মামি, এতে বড় বড় কুয়া পাথর মু কেবে হেলে দেখি নথিলি, মু সেতিরু কেতটা কালেক্ট করিছি।
1: ও বেবি,
0: মু কিন্তু কর্নেল আজির রাত্রি ভোজন পাই খুব চিন্তিত, খুব বিব্রত।
2: দেও সাহেব, ব্যস্ত নাই কি, আপন আমকু এক কেতি দিন যা খুয়াইলা সেথিরে আমি অনেক দিন উপবাস করিব।
0: না না, সে কথা কাহি কহুচন্তি, এই জঙ্গল রাজ্যরে পুনি কোন হেই পারে, আপন মানকু বা মু কোন দেই পারে। মু ভাবিছিলি আজি নিরামিষ রাত্রি ভোজন কথা, কিন্তু কর্নেল সাহেব তা কোন আপনক রুচিকর হব কি?
2: কোন কইলে নিরামিষ? নিরামিষ আপনকর এই জলি ভলি গ্রাসিট আপন আমকো আসাইলা মিস্টার দেও, আমি সবু যেমিতি সাধু সন্ন্যাসী আসিছিলা আপনক ঘরকু। নো নো নো নো, আজি আমরো ফাস্টিং, কোন ভাবুছ কর্নে?
1: ও ওয়াও, হাউ ডেয়ার ইউ, তুমি কেমিতি পচারুছন্তি আগো কহিল দেখিবা, কেবে আম্ভঙ্কু তুমি কোন, ওয়েল ইন মাই হোল লাইফ নিরামিষ খাউছন্তি কেবে দেখিছ? আম থর্লি এ নন ভেজিটেরিয়ান, মাংস হি মোর আহার, নো লাইক দিস গ্রে হাউন্ড অফ ইউর্স মিস্টার ডেও, এই জলি ভলি নো নেভার, মু ঘাস খাই রহি পারে না, কিন্তু গোটায় রাতি আমরা, ও ইয়েস, ও ওয়াও, উপবাস করি রহি পারন্তি।
2: দুঃখিত এলু, খুব দুঃখিত, কিন্তু তুমি ফাস্টিং কলে আমার মাননীয় দেও সাহেবঙ্কর প্রতি সেটা কিতি বড় অপমান হউচন্তি বুঝি পারিলা নাই? না না না, ফাস্টিং করিবাটা তুম পক্ষের অন্যায় হউচন্তি ডার্লিং।
1: ও ওয়েল দেন, তবে মু গোটায়

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: নারায়ণ প্রসাদ সিং অন্য এক রচনার শিল্পী বিশ্বনাথ রাও।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড।

0: গান ধর মহাশয় সর্বপ্রথমে যে আমি মঙ্গলাচরণে ত্রিশক্তির আরাধনা করা যাচ্ছি বন্দে শম্ভু স্বয়ম্ভু কম্ভু ধর মনোরমা শম্ভু কহিলে দেবদেব মহাদেব কম্ভু কহিলে পাঞ্চজন্য সন্তকু ধারণ করতে ব্রহ্মপুত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ আউ লক্ষ্মী সাবিত্রী আউ পার্বতী এ ত্রয় দেব ত্রয় দেবী প্রথমে সর্বপ্রথমে নমস্কার
1: করুছি
0: আচ্ছা তাঙ্ক রূপটা কেমিতি অশ্চিত

0: নন্দিনী বলে উঠে আসতে পারে বলে তারপরে ধরেছি কাল তুমি তার মা আশ্রমে অতিথি হলো মুঁ যাই নন্দিনী কই বা নন্দিনী বশিষ্ঠ বিশ্বামিত্র আদিম আশ্রমে হিসেবে অতিথি সে কেমিতি সেবা হবো তার ব্যবস্থা তুই কর। রাজা কে রাজা নন্দিনী বিনিময়ের মুখ আপনার ঘর দ্বারা গাইদেবি, দয়া করে সেই গাইটিকে বদল যাবে।
1: নন্দিনী গাইতে আপনার নেবে?
0: হ্যাঁ
1: রাজা, তুমি নন্দিনীর উপযুক্ত পাত্র নুহ।
0: কোন
1: রুহন্তি ঋষি মানুষ আশ্রমে
0: নন্দিনীকে রক্ষা করবার উপযুক্ত পাত্র
1: রুহন্তি ঋষি
0: মানুষ
1: মানে
0: নন্দিনীকে ভালো বাঁধিয়ানো তাই আশ্রমে পাইকে পশিলে বাঁধিলে।

শ্রোতা বন্ধু, এইটি আমি কহি রাখুছু আজ আমার কার্যক্রম অধঘণ্টা থিবারু আপনার অনেক এসএমএস আসিলে বি আমি এতে সামিল করে পারি না, সেইপাই দুঃখিত। শ্রোতা বন্ধু, ইচ্ছা তো হচ্ছে এমতি আপনার সুন্দর সুন্দর এসএমএস এমতি আম পাখক আসিথান্তা, আমি এমতি পড়ি চলিথান্তে এবং সুন্দর সুন্দর গীতর আপনার শুনে পারিথান্তু, কিন্তু আমি তো সময়ের দাস। শ্রোতা বন্ধু, সময় পূর্ব আমি তো কার্যক্রম রাখবাক পড়ব। রহুছু শ্রোতা বন্ধু, আজ আমি এইটি শেষ করুছু আপনার অনুরোধে হিন্দি এবং ওড়িয়া কথাচিত্র কার্যক্রম মঞ্জুলা মধ্যাহ্ন। আপনার সহ মু গিরিজা।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: প্রজার করুছু কেন্দরা গীত পরিবেশন করিছন্তি ধূলিনাথ।

0: Y Swami Yastri.
1: Hey, Swami Yastri. Con
0: Mendoza.
1: Hey.
0: Tú tan compitre. Yo no sé lo por aquí.
1: ¿Qué?
0: Tanto carta que te importa.
1: Oh.
0: Con Pedro. Hey, ¿qué es eso? ¿Qué es eso? ¿Qué es
2: eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso?
3: No, Swamiji. You're late by an hour.
2: Late? What do you mean by that?
4: Upon a table, I think I spoke of a little.
2: Oh. Huh. আচ্ছা দেব তম ঘন্টার কেটটা বাজছে এক্সাক্ট টাইম
4: 50 সেকেন্ডস টু নাইন
2: হ্যাঁ নির্মল
3: 1 মিনিট 30 সেকেন্ড
2: রঘুবীর পঙ্কজ
0: সরি মাই ওয়াচ স্টপড চাবি দে
2: এক্সাক্টলি পঙ্কজ ইউ আর দ্য রাইট ম্যান সময়কে মাপিবার যে বৃথা আস্পালন তার উত্তর সমস্তে পঙ্কজ টু নিয়ে যাতে

0: موسى موسى
1: কি হে দেব
0: ড্রাইভার কোড়ে গলে
1: সই যাই জুটি দি
0: ঠিক আছে ঠিক আছে লো
1: হ্যাঁ কোন এটা
0: মা খাইছতি
1: মিনু টেবিলে বসছি
0: গোটে গ্লাস লেম্বু পানি নিয়ে আসি পারিব
2: লেম্বু পানিটা ডাইনিং টেবিল রেখিয়া যায়
0: ও মিনু সরি আই এম লেট স্বামীজি ওয়েন্ট
2: স্টপ
0: প্লিজ আই মিন নো নো হোয়াট আই মিন স্বামীজি কেম
2: আই সে স্টপ
0: এন্ড ডেলিভার্ড এ নাইস লেকচার
2: মদ্যপান সম্পর্কে না জানিছি
0: জানিছ জানিছ হি স্পোক অ্যাবাউট ট্রান্স
2: সেয়া তো দেখুছি মৌসা বাবুঙ্কা গোড় ধরি ভিতরকু ঘোষাড়ি নিয়ে আসে
0: মিনু ইয়ে তুমি কোন কৌছ
2: রাতি দুইটা হেলানি কেহি দেখিবেনি
0: ও কিন্তু মতো ঘোষাড়িব কাকি
2: তুমি ট্রান্স রছ সেইতি পাই
0: ও তুমি কোন এতে ইনমান
2: মানবিকতার প্রশ্ন কাই সব ট্রান্স তুমি মু মৌসা ড্রাইভার সিটু আর মিটু
0: সিটু সইলানি
2: সে কথা জানিবার আবশ্যকতা কিছু নাই
0: তুমি খাইছ
2: কেতে থর কইছি মো বাপ পয়সারে মু খাই তম পয়সারে তুমি ট্রান্স র পানীয় সেবন কর মৌসা বাবু ভিতর কো নিয়ে আসলো
0: প্লিজ প্লিজ আরে মত ঘোষাড়ো নি প্লিজ
2: কবাট খোলা রাখতো মৌসা মু বাবু নিয়ে যাচ্ছি
1: হ্যালো মা তুই কোন ইক্কা পারিম বা
0: প্লিজ
1: তুই তুই কবাট খোলা রাখতো মু শুনি শুনি

0: Isso.
1: Sister! Sister! Sister! Sister! Sister! Sister! Doctor! Doctor! Doctor! Doctor! Doctor! Doctor!
0: Three bottles of blood, Mr. Mahapatra. O group and B positive. Be quick.
2: Semane bonchibeto. Doctor. Doctor. Please.
3: Murakta devi. Murakta devi.
2: Tome? Barota pancho boko ketaminit baki.
3: Not a matati canto.
2: Semane omrutor santana.
3: E prutibita semanangro.
2: Amoki odikar tela semanangro prutibikunostogaribako.
3: You brute. Tome kotakohibarja.
2: Tome Prince Town Salija. Dio. Kagos dio. More unconditional signature karibi.
3: Signature is the floor unconditionally. Columbia.
2: Doctor. Doctor. Doctor.
3: Doctor Prachurachi. Get a doctor.
2: Oh. Oh God.
0: Sorry, Mr. Mahapatra. Blood transfusion hiperibani. Seven corruptor HIV. Moreover, they are addicted to alcohol. Don't worry. Very God. We are doing our best. Okay.
2: Swamiji Aschuti.
3: Swamiji.
4: Matro 2 second. Matro 2 second babodham re. Jete bhai birat biswa tiyari hela. Sete bhai paripakta hela. Kuchi kuchi alok borsara pravatana. Au ee pravatana kuma piyo pein. Da nirmar tiyali kola gota khunata. Taku aur bhaag bale. Ghanta kala 60 minit. দুই ভাগ করে মিনিট কলা 60 সেকেন্ড তারপরে গুটিয়ে গুটিয়ে সেকেন্ড কু 6 লক্ষ তর ভাগ করা দেছে মই টিকে তোলে কইতলি সময় কথা কইতলি গুটে ছোট হাত বন্ধা গড়িয়ে সময় কু বাঁধি রাখিবার অপচেষ্টা রো আপন মানে ক্ষান্ত রন্ত সময়টা পৃথিবীতে তৈরি হইনি সময় তৈরি হই 2 billion light years away. Not a Brahma Gondancho. See to that of Hala. Not a Brahma. Money, big bang. Say big bang goes out of way. Goody goody be so Brahma. A be so bony body baptala. Auri ecolocta goody be so Brahma. Electron, proton. Is of Sitra. Amory pretty vision monella. তেণু মুঁ পচারুছি হাতরে ঘণ্টা বান্ধি সময়ের অসীম পরিব্যাপ্তি আমি কোনো গোটা মকরি করু নি অবশ্য বিগ ব্যান বাজুছি গ্রিন নুইজ হিসাব রাখুছি ডেট লাইন পরিকল্পিত এইসব কবলিত করুছি আমাকে ধীরে ধীরে আমি রাইট আমি কাহিঁকি সময়কে আয়ত্ত করিপারিব না ইট উইল হ্যাক্ট At our command. I'm a Jose Pain, Jose Akakuchibu, say that he put Kruta somewhere. Listen, gentlemen. Samudra Mantan Rujum Pisavar Tila, Takuto Mahatabakai Nurakonta Higal, Batitu Tiki Kaiper Lenin, Taku Amevan Kaiper Chalju. We are super genius. We are super beings. আপন মানকর ইচ্ছা পদ মর্যাদা বস পাও টিকিট এসব গোটা গোটা সোশ্যাল প্রোডাক্ট এই সাময়িক চেতনাকে নিয়ে গোটে ভগবানর পরিকল্পনা কিন্তু এইটি গোটি কথা আমি ভুলি যাচ্ছি ভগবান হচ্ছেন গোটে শক্তি 10^-35 to 10^-33 তার নির্দেশরে তুমি পরিচালিত ইউ আর ডুইং নাথিং বাট ইউ আর ডাইরেক্টেড টু ডু দ্যাট Anything. You are not being. You are non-being.

0: সোসাইটি মানে কোন কাজ
1: সেটা গোটায় ক্ষণিক চেতনা প্রতি সেকেন্ডে তার রূপ বদলুছে তেমন সমস্ত মানসিক স্তরর আহরি উত্থক যাওয়ার চেষ্টা কর জানি শক্তিটা কোন ডোন্ট ফরগেট ইউ আর ডাইরেক্টেড টু ডু অ্যান্ড ইউ আর নট ডুইং এনিথিং ইউ আর ডুইং গিনি পিগস অ্যান এক্সপেরিমেন্ট অফ দ্য সুপ্রিম।

0: এই বংশী সোনাহীক বিস্ফোরক অবস্থাকে প্রশমিত করে দেলা। তা নহিলে
1: প্রেম আউ সদিচ্ছার কোমল সংকেত দিয়ে এই বংশী সোন। বৃন্দাবনরে শ্রীকৃষ্ণ বংশীরে সুর তোলিবা মাত্রে সমগ্র জীবজগত পুলকিত হেউথিলা।
0: এই তো আউ জনে কি ধাই আসছন্তি?
1: ভয় করনে অংশমান, দ্বীপর অন্ত সুরক্ষা ছাউনিরু আরক্ষী উপপ্রবন্ধক শীল সিদ্ধ মৌলিকটকু প্রেরিত হইছন্তি।
0: কিন্তু কাহিঁকি?
1: এহাই আম বংশীবাদনর গুপ্ত সংকেত থিলা।
0: মহাভাগ, আপনক নিকটরে মু চির কৃতজ্ঞ। মোর একমাত্র ইচ্ছা এ দিব্য সমাজ সম্বন্ধে কিছু অবহিত হয়ে নিজকে সংস্কারিত করিবে। মতে আপনি এথিমধ্যকে প্রবেশাধিকার দিয়ন্তু।
1: যুবক, তুমর প্রগাঢ় ইচ্ছাশক্তির জয় হয়েছে, এবে

0: চকু এবে তুম দেবরাজ্যের উপস্থিত বসুন্ধরা অবশ্য মতো বি ফাদর জোসেফ আশ্বাসনা কিন্তু তাঁর অন্তর্ধানর ঠিক 50 বর্ষ পূরণ হওয়া দিন হি আমার এক নূয় ইতিহাসর পুনর্লিখন হব
1: আপনার আশ্বস্ত রুহন্তু দেব

0: নোয়া কার জিতি বার মৌকা ওয়া বাপান কো সারপ্রাইজ দেবি অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছি
1: রহি যা বুদ্ধু
2: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি
0: ও
1: তু বুঝি গলু না রিল্যাক্স
0: কিন্তু কার জিতি যাই দিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ
3: যুববাণী।

0: হ্যালো, ফোন ইন মালদার।
1: নেকা কো মাগলে বরা সাথে কে তামা কো মাগলে মানা নেকা ঢাই দিলা আছাটা বরা সাথে আমি দেলে নাই মানা তামে দেলে নাই মানা সিমি তা পোস্টে গোপপুর আমি চিন্তা কই কাটা করে কাউকে
2: অপা আপন যে কবিতাটি গাইলে বহুত সুন্দর লাগিলা আমাকে কবিতাটি।
1: আগে আগে অপা আপনকর উপস্থাপনা শৈলী মতে বহুত বি ভাল লাগুছি আর মলহার যেতে কার্যক্রম সব ভাল লাগুছি।
0: অপা আপন কেমিতি অছন্তি?
1: সুনিতা বহুত ভাল আছে কারণ টিকে মেঘ হয়ে গেছিল কাজেনি সেতিপাই মুখ টিকে ঠান্ডা হয়ে গেছিল মতে আর এবার টিকে ভালো আছে টিকে খরা পাগ দিয়েছি আর টিকে থাকে কমেছে। মু গীত গোটে শুনিয়া চাহুছি মল্লারে ছোট মোর গাঁটি আলবম গীত টিকে শুনেদেবে।
2: ধন্যবাদ আপা, বহু সুন্দর গীতটি আপনার অনুরোধ করেছেন, আমি নিশ্চয় ভাবে আপনার মনপসন্দ গীত শুনাই দেব।
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার আপা।

0: তেবে শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাইছি আজির কার্যক্রমরু বিদায় নেবাকু। আজির কার্যক্রমটি আপনমানকু কেমিতি লাগিলা আম পাখকু চিঠি বা মেল মাধ্যমে মতামত পঠাইবা পাই আদম ভুলিবে নাহি।
1: বন্ধু, আমকু চিঠি লিখিবার ঠিকনাটি হেউচি যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 753001।
0: আমার মেল আইডিটি লিখি রাখন্তু yv.airctc@gmail.com।
1: তেবে শ্রোতা বন্ধু, আজির কার্যক্রমকু আমি এইটি রাখুছু। আজির ফোন ইন মল্লহার কার্যক্রমরে মু থিলি আপনমানকর উপস্থাপিকা শ্রিয়া
0: আর মু অনন্যা
1: রাখুছু। নমস্কার।
2: যুববাণী শেষ হেলা।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
4: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে।
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
4: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে।
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
6: কাস্টমার কেয়ার তরফ ফোন আসিছিলা, কহুতিলে

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আপন কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষ কণ্ঠশিল্পী বিনোদ রাঠোর, কণ্ঠরে তাঙ্কর যৌঠিতু সেইঠি মো কথাচিত্রর গীত।

0: দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆକାଶବାଣୀ କଟକ ପରବର୍ତ୍ତୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୀତ ଗୀତିକା
1: ରଥଯାତ୍ରା ଉପଲକ୍ଷେ 12 ଜୁଲାଇରୁ 16 ଜୁଲାଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ଉତ୍କଳିକା ଆଣିଛି ହସ୍ତତନ୍ତରେ 10% ପ୍ଲସ୍ 20% ଓ ହସ୍ତଶିଳ୍ପରେ 10%ର ବିଶେଷ ରିହାତି। ଏହି ଅଫର ଉତ୍କଳିକାର ସମସ୍ତ ଶାଖା ଓ www.utkalikaodisha.com ଉପଲବ୍ଧ।
2: QR କୋଡ୍ ସ୍କାନ୍ କରନ୍ତୁ, 5000ର କ୍ୟାସବ୍ୟାକ୍ ପାଆନ୍ତୁ। ବାଃ, ଆଜି ବଢିଆ ଦିନ।
3: UPI PIN entering কেবল টাকা পঠাইবা পাই উদ্দিষ্ট।
4: RBI কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: কিছু অন্তরঙ্গ কথা আউ কিছু মিঠা গীতর সম্ভার নেই আসন্তু আরম্ভ করিবা আজির সকাল মূর্ছনা যাহার না গীত গীতিকা। শ্রোতা বন্ধু আকাশ।

শ্রোতা বন্ধু, সহরের বর্ষা হলে অনেক সময় কণ হয় না, রাস্তায় পানি জমি যায়, প্লাস্টিক এবং আবর্জনা নর্দমার মুহ বন্ধ করে দিয়ে, যা ফলের কি জল নিষ্কাশন বাধাপ্রাপ্ত হুয়ে। ইয়া সহ কণ হুয়ে না, বিভিন্ন সময় দুর্গন্ধ সৃষ্টি হুয়ে, মশা এবং মাছি বড়ি যাতে, এর বিভিন্ন রোগ ব্যাপার আশঙ্কা থাকে। তেণু রাস্তায় আবর্জনা ন ফিঙ্গিবা আম সমস্ত দায়িত্ব। পৌরসংস্থা সহ নাগরিক মানে মধ্য সমান ভাবে সচেতন হওয়া দরকার। স্বচ্ছ সহর সুস্থ জীবনর পরিচয়।

শ্রোতা বন্ধু, পরিবেশকে পরিষ্কার রাখা কেবল সরকার কিংবা পৌর সংস্থার দায়িত্ব নুহ, এ আম সমস্ত সামূহিক দায়িত্ব। ঘর অগণা, স্কুল, অফিস, বজার এবং সার্বজনীন স্থানকে সফা রাখবেন প্রত্যেক নাগরিক সহযোগ আবশ্যক। আবর্জনা রাস্তা কিংবা নর্দমার ন ফিঙ্গি ডস্টবিন পকাইবা উচিত। প্লাস্টিক ব্যবহার যথাসম্ভব কমাইবা সহ কপড়া কিংবা সে ঝোটরে তৈরি হয়েছিবা কিছু ব্যাগ ব্যবহার করা উচিত। স্বচ্ছতা সম্পর্কে পিলামানকু ঘরু হি শিক্ষা দেওয়া দরকার, কারণ সেমানে হি আগামী দিনের সচেতন নাগরিক। গাঁ কিংবা শহরে সময় সময়ের স্বচ্ছতা অভিযানে সামিল হওয়া দরকার। পড়োশী এবং বন্ধুমানকু মধ্যে স্বচ্ছতার বার্তা দেওয়া আবশ্যক। সমস্ত সহযোগ যদি হব তাহলে আমি গোটে সুন্দর, স্বচ্ছ এবং সুস্থ সমাজ গড়ি পারিবা না, কোন খুঁজুন শ্রোতা বন্ধু?

শ্রোতাবন্ধু, এক স্বচ্ছ গাঁ এবং স্বচ্ছ সহর হি সুস্থ এবং সমৃদ্ধ সমাজের পরিচয়। যেটি পরিবেশ পরিষ্কার থাকে সেখানে রোগর প্রকোপ কম হয়ে সেপা পরিমল প্রত্যেক ধ্যান দেওয়া মানে নিজ পরিবার, সমাজ এবং পরিবেশক সুরক্ষা দেওয়া। রোগ হওয়া পরে চিকিৎসা করা অপেক্ষা রোগক প্রতিরোধ করা সবুলে ভাল। আসন্তু আমি নিজে নিজ ঘর স্বচ্ছতা আরম্ভ করা।

0: দুর্বৃত্ত বাণাসুর তোর ইতিহাস পথ এতে দর্প তুমি বলরে বলিয়ন হই অহংকার জ্ঞান শূন্য হইচ দর্পন্ধ মূড তু বিশ্ব সংহারক মহাকাল সহিত সংগ্রাম ইচ্ছা করিছ মূর্খ মু নিশ্চয় তোর গর্ব চূর্ণ করিবি নিশ্চয় তোর বল বীর্য হরণ করিবি দেখিবি কিয়ে কিয়ে তোতে রক্ষা করিব।
1: নাথ নাথ এ কি ভয়ঙ্কর মূর্তি কাহাঠারে এতে রোষ
0: কোন কহিবি প্রিয়ে সে পাপমতি বাণাসুর স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করি তহিরে তৃপ্ত ন হই গোলক বিহারী শ্রীকৃষ্ণ সহিত সমর করিয়া প্রায় দৃঢ় অভিলাষ করিছি মূর্খ বুঝি পড়ু না তার অন্তিম সময় নিকট হয়ে গলা আউ তা সহিত মোর কৌণসি সম্পর্ক না
1: এছর তাকে ক্ষমা দিও নাথ সে আমান পরি গণেশ কার্তিক যেপরি আম স্নেহর পাত্র বাণা মধ্য সেইপরি
0: স্বীকার করুচি বাণা আম সন্তান পরি সেথিপাই তার জীবন ন নেই পারে কিন্তু তার গর্ব খর্ব করিবি।
1: নাথ আপন তো নিজে তার দর্প বড়াইছন্তি পুনি নিজে তাকে অপহরণ করিবে এহা কোন উচিত হব?
0: তোমার অন্তর কথা মু বুঝুছি প্রিয়ে সেথিপাই এথর তাকে ক্ষমা দিলি কিন্তু ইহা পরে যদি সে কোনসি অপকর্ম করে এই তো এ বাণ ইয়াড়ক আসুচি।
2: আহা প্রভু মোর কলা সুকন্দরে মা ভগবতীঙ্ক সহিত বিরাজমান হইছন্তি জয় শিব শম্ভু জয় মা ভগবতী
1: বৎস তৈলক্য বিজয়ী হো
2: মা কৃপাময়ী এ আশীর্বাদ করি মতে আউ লজ্জা দিয়ন্তু নাহিঁ বরং কামনা করন্তু মু যেপরি কাহার দ্বারা পরাজিত হুয়ে।
1: কাহিঁকি রে বাপ তু একথা কাহিঁকি কহুছু?
0: তু তো জানু বসছ তো সমাজকন্দ যোদ্ধা এ ত্রিভুবনরে কেহি নাহিঁ।
2: তাহলে মু ত্রিভুবন বিজয়ী হেলে কিপরি? শক্তির পরীক্ষা যদি হই না পারিলা তেবে শক্তি ধারণার মূল্য কর।
0: তেবে কোন তোর ইচ্ছা?
2: মো তুল্য বীর যদি কেহি নাহি তেবে আপন নিজে এ দাস সহিত সমরে অবতীর্ণ হুন।
0: প্রিয় তুমি শুইল তো শুইল তো বাণার বচন এই এই মোর বর প্রদানর ফল।
1: বচ্ছ বাণাসুর এ কি অন্যায় কথা তো কহুচু?
2: কিছু অন্যায় নুহে মা, পিতাকে যুদ্ধরে পরাজিত কলে মোর আউ কাহারিকু ভয় নত, নচেত মতে স্পষ্ট কুহন্তু মো সমাজকন্দ যোদ্ধা কিয়ে।
0: তবে শুন বৎস, অচিরে তোর মনোকামনা পূর্ণ হেব, গোলেক বিহারী শ্রীকৃষ্ণক সহিত তো যুদ্ধরে অবতীর্ণ হেব।
2: জয় মা ভবানী জয় প্রভু কৈলাসপতি অধীন এবে মেলাণ ঘেরুছি।
0: প্রিয়ে তুমি এবে মায়া কামিনী মানক আদেশ দিও, সেমানে শ্রীকৃষ্ণক নাতি প্রদ্যুন্নর পুত্র অনিরুদ্ধ সহিত বাণাসুরর কন্যা উষার গোপন মিলন করান্তু।
1: গোপন মিলন?
0: অনিরুদ্ধ নিদ্রিত থিবা বেলে সেমানে তাকু উষার শয়ন কক্ষকু আনিবে, পুনি সেইপরি উষা নিদ্রা যাইথিবা বেলে অনিরুদ্ধকু অপহরণ করি নেবে, এই ঘটনারহি বাণা সহিত শ্রীকৃষ্ণক যুদ্ধ হেব।
1: যথাজ্ঞা স্বামী।

কি আশ্চর্য স্বপ্ন! কি এক অকলঙ্ক সুধাংশু বদনা যুবতী তার সুকোমল বাহুবন্ধনের মতে আবদ্ধ করি পুঁ মো নিকটর অপসারিত হয়ে গলা।

0: जे मा ए चित्र रेखा आसलानी
1: कोन हला सखी किछ कहुनु जे
0: कहिची त चित्र रेखा केबे विफल हे फेरिबो नै
1: तबे कहंती मो बंधु
0: थय धर सखी से छद्म बेसरे आसी चंती तुमे आसो मो साथिरे
1: चलो सखी
2: उषा আজি হরগৌরী প্রসাদ মনর বিষাদ হৃদয়ের দুঃখ দূর হয়ে যাইছি সত কিন্তু প্রিয়ে কি জানে কাহার এই লীলা কি বা জানে কাহারে আশ্চর্য খেলা কি আম্ভ দুইঙ্কু নিঃস্বার্থরে গোপনরে মিলন করাই পুনি বিচ্ছেদ ঘটাইছিল পুনি কাহা দ্বারা আজি এ শুভ মিলন ঘটিলা এ

0: far.
1: জানো তোর এই দুষ্কর্ম পাই তোতে কি দণ্ড ভোগ করিবাক পড়িব?
2: আরে রে মেঞ্চড়া বড়ি মাপণ তো ভাঙ্গি দেবি নিচে আজি রে, আরে রে মেঞ্চড়া বড়ি মাপণ তো ভাঙ্গি দেবি নিচে আজি রে, তু কেউ সাহসে পথি মোর বাসে, তু কেউ সাহসে পথি মোর বাসে, করল

0: হাজার দত্তরাজ,
1: যে মা ও তার সহচরী মানকু বন্দি কর, মু এ মূর্খটাকু নিজ হস্তরে শাস্তি দেবি।
0: যথা আজ্ঞা মণিমা।
2: সাবধান প্রহরী, যে মার অঙ্গ স্পর্শ কর না।
1: মূর্খ, তোর এ অস্পর্ধা তু পুনি মো প্রহরীকু আদেশ করিব।
2: মো অস্পর্ধার সাক্ষী মো হাতরে এই তরবারি, শক্তি অছি তো মো সহিত যুদ্ধরে অবতীর্ণ হু।
1: তু মো সহিত যুদ্ধ করিব বাণাসুর সহিত। Ha ha ha ha ha!

0: তোমার ত্রিভুবন বিজয় শক্তি, ওর হস্তে পরাজিত তুমি। প্রিয় তুমি, পিতা তোমার আহত, তাঙ্কর শুশ্রূষা কর।
1: পিতা, মু আপনক দুঃখিনী কন্যা উষা।
2: উষা, তু উষা পাপিনী, কালিকে মোর অঙ্গ স্পর্শ কলু, দুহ দুহ কলঙ্কিনী, প্রাণ নেই যা, এটাকু নেই যাও। আউ কাহি গলা সে মূর্খ অনিরুদ্ধ,
0: সম্মুখে তব দণ্ডায়মান বাণ বিজেতা অনিরুদ্ধ।
2: কন কহিলু? বাণ বিজেতা।

আস সর্বে যদুবীরগণে আস সর্বে দ্বারকাধিবাসী এ মুহূর্তে বাণাপুরে যা খরতরে আজ নিশ্চয় হব বাণা সহিতরে চালো চালো সেনা সেনাপতি মেদিনী কম্পাই।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু।
1: ଅଭୁଲା ଗୀତର ପ୍ରଥମ ଆଧୁନିକ ଗୀତ ଗାଇଛନ୍ତି ଏ ମନ୍ଦାକିନୀ ସ୍ୱାଇଁ, ଗୋପାଳଚନ୍ଦ୍ର ପଣ୍ଡାଙ୍କ ରଚନା।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: কার্যক্রমের শেষে সঙ্গীতা পণ্ডা গাইছন্তি বৃন্দাবন জেনাঙ্কর রচনা।